0: করলে না প্লিজ,
1: ওই যে জট্টারল জিনসন ফ্রি
0: জেসে ভাই আউ না তো বসা
1: তুমি নেই বসালো
2: বুঝানা ইয়ো মন কো পুরা বুঝানা
1: হ্যাঁ